জামিল, আম আব্দুল আজিজ শেখ হুসাইনি জামিল, আম না আবিব শেখ হুসাইনি জামিল, আম না শেখ সিজান শেখ হুসাইনি জামিল, আম না বাপ্পালাই শেখ হুসাইনি জামিল, আম শেখ উমর শেখ হুসাইনি জামিল।